শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর কণ্ঠশিল্পী মিতালি

0: তেবে শ্রোতা বন্ধু আউ জমারু ডেরি নকৰি আসন্তু আজির আমার এই উজ্জ্বল আম দেশ কার্যক্রমে স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ বিষয়ে আহরি অনেক কিছু বিশেষ কথা জাণিবা আজির আমার অতিথিঙ্ক ঠারু।
1: নমস্কার শ্রোতা বন্ধু, মোর না তুষারবালা ত্রিপাঠী, মু জনে যোগ প্রশিক্ষিকা ও গৃহিণী। আজির আলোচনার বিষয়বস্তু স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ। স্বচ্ছ অর্থাৎ নির্মল, সফা। সফা মনটিয়ে সবুবেলে সুন্দর কথাটিয়ে চিন্তা করিথায়। সফা ঘরটিয়ে মনকু প্রসন্ন রখে, সফা শরীরটিয়ে আমকু অনেক রোগঠু দূরেই রখে। সেমিতি স্বচ্ছ পরিবেশটিয়ে হি ইয়ে সৃষ্টিকু বঞ্চাই রখে। পরিবেশ কহিলে আমি বুঝিবা আম চারিপাখর বায়ু, জল, মাটি, গছপত্র ও অসংখ্য জীবজন্তু, কীটপতঙ্গ আদি। এ সমস্তে প্রকৃতির অঙ্গ এবং মনুষ্য সভ্যতা পাই উপহার। এহাকু হি আধার করি সুস্থ সুন্দর সৃষ্টির সর্জনা ও পরিচালনা হইথায়। মানবর স্বাস্থ্য, বাস্তবিক সুখ সমৃদ্ধি পাই স্বচ্ছ পরিবেশটিয়ে অত্যন্ত আবশ্যক। কিন্তু সবুঠু চালাক প্রাণী মনিষ তার অসীম লালসাকু চরিতার্থ করিবা পাই প্রকৃতির এই অঙ্গগুড়িকরে যদি ক্ষতি করে তেবে পরিবেশর সন্তুলন বিগিড়ি যিব। আও সুখ সমৃদ্ধি আলরে সৃষ্টিটি বিনাশ আড়কু হি গতি করিব। মনিষ ক্ষণিক সুখ পাই দীর্ঘস্থায়ী সুন্দর ভবিষ্যতটির সম্ভাবনাকু হরাই দেব সিনা। তেণু মনিষ হি একমাত্র প্রাণী যে সচেতন হলে স্বচ্ছ পরিবেশ ও সুন্দর ভবিষ্যতটিয়ে গড়ি পারিব। শুদ্ধ পানি ও পবন পাই আমকু পরিবেশকু সফা রখিবাকু হি হেব। সমুদ্র, নদী ও নালর জলকু কলকারখানা ও ঘরোই আবর্জনা তথা প্লাস্টিক ঠারু মুক্ত করিবাকু হেব। প্রাকৃতিক সন্তুলন পাই বৃক্ষ রোপণ হেবা খুব জরুরি। বৃক্ষ ছেদন মধ্যে বন্ধ হেবা উচিত। ঘর ভিতর ও আখপাখ অলিয়া আবর্জনাকু গোটিয়ে স্থানরে জমা করিকি রখিবা উচিত। 2014 মসিয়া অক্টোবর 2 তারিখ ঠারু সরকারঙ্কর যে স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ হইতিলা তা আজি পর্যন্ত কার্যকারী হই চালিছি। ঘর ঘর বুলি অলিয়া আবর্জনা একাঠি করা হই উপযুক্ত প্রণালীরে তার বিনিযোগ হেউছি। সেথিরে আমি সমস্তে সহযোগ করিবা উচিত। সরকার গ্রাম এবং শহররু আবর্জনা কাঢিবা পাই সার্বজনীন শৌচালয় করিছন্তি এবং স্থান স্থানরে কচড়া দানিমান রখিছন্তি। মাত্র আমার কর্তব্য হেউছি শৌচালয়কু সফা রখিবা। সার্বজনীন শৌচালয়কু যদি আমি ব্যবহার করুছন্তি তাহলে ঠিক ভাবরে ব্যবহার করিবা, তাকু সফা রখিবা। আউ ঘরু বা আখপাখরু আমার চারিপাখরু ময়লাকু নেইকিরি যেউঠি গোটিয়ে স্থানরে কচড়া দানি রখা হেইছি সেইঠি রখিবা, তাহাই হেউছি আমরি দায়িত্ব। জল এবং বিদ্যুৎর অপচয় বন্ধ করিবা। ব্যবহার্য জিনিসর দরকার ঠারু অধিক সংগ্রহ করিবা নাহি। প্লাস্টিক ব্যবহার কমাই দেবা। কপড়া ব্যাগ ব্যবহার করিবা। এসবু আমি নিজে আচরণ করিবা এবং অন্যমানকু মধ্যে সচেতন করাইবা। আউ গোটিয়ে জরুরি কথা হলা, মেলা, মহোৎসব এবং বিভিন্ন পূজা পার্বণ অবসরের পার্বণ সরিগলা পরে সেই জায়গাগুড়িকরে কুড়ো কুড়ো অয়লা গদা হয়ে

0: শ্রোতা বন্ধু শুনিলে তো স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যত বিষয়ে কেতগুড়ি বিশেষ কথা। হম সমস্ত জীবনের স্বচ্ছতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক স্বচ্ছ পরিবেশ কেবল আমাকে রোগমুক্ত রাখে না, বরং আমার চিন্তাধারা, জীবনশৈলী এবং সমাজকে মধ্যে উন্নত করে থাকে। আজ আমি যে পরিবেশের বাস করুছু তাহার সুরক্ষা ও স্বচ্ছতা রক্ষা করা আম সমস্ত কর্তব্য। তেমন আসন্তু আমি সমস্তে মিশি এই সংকল্প নেবা যে স্বচ্ছতা কেবল এক দিনর কার্যক্রম ভাবে নুহে, বরং দৈনন্দিন জীবনর এক অভ্যাস ভাবে গ্রহণ করিবা। কারণ আজির স্বচ্ছ পদক্ষেপ হি আসন্তকালীর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতর ভিত্তি স্থাপন করিব। সেথিপাই কুয়াযাউছি সুস্থ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ। তেবে শ্রোতা বন্ধু, এই সুন্দর বার্তা সহ মু আজির এই কার্যক্রমকু এইটি রাখুছি। নমস্কার।
1: শুনেছিলেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র প্রস্তুত উজ্জ্বলম দেশ। উপস্থাপনা সোমেশ্রী মহান্তি, প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ।

পরবর্তী কথাচিত্র, চান্দনা তুমে তারা, যুগলকণ্ঠে গাইছন্তি শিল্পী কুমার বাপি ও তপু মিশ্র। এই গীতটিকে শুনিবাকু চাই চিঠি লিখিছন্তি আপন মানে হেলে উদলারু বাপি, রাজু, গোপি, পিঙ্কি, রিঙ্কি, লকি, মিকি, যশোদা, মিতু, চুমকি ও তাঙ্কর অনেক সাথী শ্রোতা।

শ্রোতাবন্ধু, এথরক চিত্র মনে রহব এ প্রেম কাহণী দ্বৈতকণ্ঠে গাইছেন শিল্পী অরবিন্দ ও শ্বেতা। এই গীতটি শুনবাক চিঠি লিখিছেন আপন মানে হলে শ্যামাখুণ্টা ব্লকর কুণ্ডলীবণি গ্রামর নাগাসাহিরু দুর্গাচরণ সিং, শান্তি সিং, সবিতা সিং, অনিতা সিং এবং তাঁকর অনেক সাথী শ্রোতা। মরডা ব্লকর চিত্রডারু চিঠি লিখিছেন অনু, কুনু, চিনু, মিনু, বাবু, বাপুনি, মিতা, রীতা, গীতা ও চিকুন। তবে শ্রোতা বন্ধু, শুনন্তু আপনার পছন্দর মনে রহব এ প্রেম কাহণী চলচ্চিত্রর এই গীতটি।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শেষরে অনুরোধ করছেন আপনার হলে খানুয়ারু বীরঞ্চি কার্তিক গিরিজা শঙ্কর জ্যোতি শঙ্কর ভবানী শঙ্কর দেবাশিষ সন্তোষ অরবিন্দ সুষমা সুরমা মনোরমা সত্যভামা মামা সীমা রঞ্জিতা প্রতিমা গুগলু খুশি ও বাবলু কুড়িয়ণারু অনুরোধ করছেন আপনার হলে রুনু ঝুনু কুনু অঙ্কিতা অমৃতা মিতু মামালি পিঙ্কি রিঙ্কি শোভা মধু মিকু বনিতা এবং তাঁকর অনেক সাথী শ্রোতা পড়া আসুথিবার আপনার হলে মামি লিলি মামুন কুনি চক্রধর বিপিন পূজা লিজা জুলু রকি ও তাঁকর অনেক সাথী শ্রোতা তুলসী চৌরা ওয়ার্ড নম্বর 14 বারিপদারু অনুরোধ করছেন আপনার হলে রমেশচন্দ্র বেহেরা সুমতি বেহেরা মীরা কটি বাপুনি শুভ আর্যমান ও রিশু আপনার অনুরোধ করছেন নায়ক নুহে মু খলনায়ক এই চলচ্চিত্রর গীতটি যুগলকণ্ঠে গাইছেন শিল্পী মহম্মদ নাসির ও দীপমালা।

শ্রোতা বন্ধু শুনুলে কেতোটি সুগম সঙ্গীত আকাশবাণী বারিপদা। এথর আসন্তু শুণবা একক হিন্দি কথাচিত্র কার্যক্রমরে মেরে ইয়ার কি সাদি হে চলচ্চিত্রর কেতোটি গীত।